জাগুলে জিবে জাগুলে ছে জাগুলে সীমা জাগুলে কালা জাঙ্গুলে মমি লগু খু জানি গুলে ইলোভা গুড়ি জানি গুলে ওই ছে তেমু জানি গুলে লুসি দেছে জানি গুলে খেটে থুবে নি জানি গুলে ল উ গুলে ছে জাগুলে আসা তিন থৌ